হাইবেন হল আমি অপর্ণা নিমাড়ি লোকগীত শুনিও আমার বাড়ি ছে আজ কা সমাচার কে হামারা বহুত সা কিষান ভাই কপাস কি ফসল কি খেতি করে কপাস মে বহুত সা কীট ন রোগ লাগে তো বিশেষজ্ঞ ন কো কেনু ছে কি কৃষি বিশেষজ্ঞ ন কি সলাহ অনুসারে দবা কো চয়ন করনু চাইজে এক দবা কো লগাতার উপয়োগ নই করনু চাইজে কপাস মে সন্তুলিত মাত্রা মে নাইট্রোজেন ফসফরাস ন পোটাশ দেনু চাইজে সূক্ষ্ম পোষক তত্ত্ব জসা জিঙ্ক ন বোরান কো উপয়োগ ভি করনু চাইজে ড্রিপ ফার্টিগেশন সে ঘুলনশীল খাদ কো বেহতর পরিণাম মিলে ন অনাবশ্যক স্প্রে সে লাগত বড় ন মিট্টি কমজোর হয় একাশি অনাবশ্যক স্প্রে করি বচনু চাইজে একা সাথ ভাই বেন হোল মৌসম।